নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, আজ 11ই জুন। প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক খেলার দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘ 2024 সালে এই দিবসটিকে ঘোষণা করে যাতে বিশ্বব্যাপী শিশুদের খেলার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এবং সুরক্ষিত করা হয়। খেলা যে শুধুমাত্র আনন্দের বিষয় নয়, এটি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ, সৃজনশীলতা, সামাজিক দক্ষতা, সহনশীলতা এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। ফলে এই 11ই জুন বিশ্ব খেলার দিবস দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

ভারত সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এর লক্ষ্য হলো আমাদের দেশের প্রত্যেক যারা গৃহহীন দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে পাকা বাড়ি প্রদান করা। এর মূল থিম হলো সবার জন্য আবাসন। গ্রামীণ এলাকায় এর আওতায় যোগ্য যে পরিবার তাদেরকে দেওয়া হয় 1,20,000 থেকে 1,30,000 টাকা সরাসরি সহায়তা।

0: বন্ধুরা, এখন আমরা শুনব একটি কথিকা। মিন্ময় পাত্র মহাশয় বলবেন যোগ এবং সাধনা বিষয়ে। চলুন শোনা যাক।
1: নমস্কার, আমার আজকের বিষয়বস্তু হল ব্যক্তিত্ব বিকাশে যোগ এবং সাধনা কিভাবে কাজ করে। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে থাকি এবং সেটার উপরে আমাদের নিজেদের কিভাবে কন্ট্রোল করব এবং কিভাবে এগিয়ে যাব তার জন্য আমাদের দরকার সেটাকে ঠিক মতন করে মনিটর করা এবং সেটাকে ঠিক মতন করে দেখাশোনা করা। তার জন্যে আমরা কি আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো আকর্ষণ। যে কাজটা করছো তার প্রতি তোমার একটা আকর্ষণ থাকা উচিত। সেই আকর্ষণটাকে আমরা বলতে পারি এক ধরনের সাধনা। তো আকর্ষণ সিদ্ধান্তটা কিভাবে কাজ করে, যে কোনো কাজ আমরা যখন করছি সেটার একটা লক্ষ্য থাকতে হবে, আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্যে কি কি পরিকল্পনা করব সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। এবার আকর্ষণ সিদ্ধান্ত কিভাবে কাজ করে এবং সেটাকে আমরা কিভাবে সাধনার পর্যায়ে নিয়ে যাব। যেমন আমার ইচ্ছা করছে একটা কবিতা লিখতে বা গল্প লিখতে বা কোনো কাজ করতে, তো সেটাকে আমরা এমনভাবে পরিকল্পনা করব যে যাতে আমরা ঠিক লক্ষ্যে যেন পৌঁছাতে পারি এবং সেটা হবে ঠিক সাধনার মতন। আজকের দিনে সব প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে যাচ্ছে, কিন্তু সেটাকে যদি আমরা ঠিক মতন করে পরিকল্পনা করি দেখা যাবে কাজটা খুব সুন্দরভাবে শেষ হবে। তো সেই জন্যে আমার মনে হয় যে প্রত্যেকের উচিত যে কোনো কাজ করবে সেটাকে ফোকাস করা এবং সেটাকে ঠিক মতন করে পরিকল্পনা করা এবং পরিকল্পনা করে তারপরে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং দেখা এবং এটাও মনে রাখতে হবে যারা সেই কাজগুলো সম্বন্ধে জানে এবং সেই কাজ সম্বন্ধে যারা সেই কাজগুলো যারা করছে তাদের সাথে কথা বলা। বলে তুমি যদি পজিটিভ যদি তুমি থাকো তাহলে কি হবে, তোমার কাজ সবসময় পজিটিভ, তোমার লোক এবং পজিটিভ কথাবার্তাগুলো যত কাছাকাছি চলে আসবে তখনই তোমার কাজ যেটা হবে সেটা ঠিক মতন এগিয়ে যাবে। সেই জন্যে আমার মতে যে যখনই কোনো কাজ করবে সেটাকে সাধনার পর্যায়ে নিয়ে যাও এবং সেটাকে এমনভাবে ফোকাস করো যাতে তাতে যেন কোনো রকমের প্রবলেম না হয় এবং যদি প্রবলেম হয় তাহলেও যেন সেটাকে একবার দেখে সেটাকে আবার শুধরে নেওয়া। এবং এরকম করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে। এবং এটাকেই আমি বলবো যে এই এই যে কাজ এটাকে প্রত্যেক কাজকে একদম সাধনার পর্যায়ে নিয়ে যাওয়া। এবং সাধনা বলতে যে কোনো যোগ বা মেডিটেশন করতে হবে সেটা নয়, মেডিটেশন হলো তোমার এই কাজের মধ্যেই সেই সেটাকে ইয়ে করে রাখতে হবে, পরিকল্পনাকে সুন্দর করে এগিয়ে যেতে হবে। এবার যদি আমরা যে কোনো কাজকে যখন আমরা ঠিক মতন করে পরিকল্পনা করি এবং সেটাকে যদি আমরা ঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যে যে স্টেপগুলো আসবে সেগুলোকে যদি আমরা ঠিক মতন করে দেখি তাহলে কিন্তু আমাদের কোনো দিনই কাজটাকে কমপ্লিট করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যে আমার মতে প্রত্যেকটা কাজকে তুমি এমনভাবে পরিকল্পনা করো যাতে তোমার কাজটা ঠিক মতন করে শেষ হয়। এবং তার জন্যেই এটাকে বলা যেতে পারে প্রত্যেকটা কাজে নিজেকে প্রত্যেকটা কাজকে তুমি সাধনার পর্যায়ে নিয়ে যাও যে আমাকে এই কাজটা ঠিক মতন করে শেষ করতে হবে এবং তার মধ্যে যে যে পরিকল্পনাগুলো দরকার মানে যে তার মধ্যে যা দরকার সেগুলোকে প্রথম থেকে লিখে এবং এগিয়ে যেতে হবে। তো আর এর তার জন্যে আমাদেরকে ভালো বই পড়া এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদের সাথে কথা বলা এবং কথা বলে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার যদি বলি যে কীরকম ঘরে এই এই সাধনাটাকে করতে হবে, এই সাধনার একটাই উপায় হলো যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমাকে সুন্দরভাবে পরিকল্পনা করে এবং তার ভুল ভ্রান্তি সেগুলোকে নিজেকে লিখে এবং সেগুলোকেই সুন্দর করে আবার তৈরি করে নিতে হবে, যাতে ওটা আর যেন ভুল না হয়। এবং এই রকম করে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা কাজ আমাদের সুন্দরভাবে হচ্ছে। এর জন্যে আমার মতে যদি ব্যক্তিত্বকে বিকাশ করতে হয় তার জন্যে সেই যে জিনিসটা তুমি চাইছো তার একটা সুন্দর পরিকল্পনা তৈরি করো। যেমন এর একটু আগেই বললাম, যদি তুমি একটা বই লিখতে চাও বা তুমি যদি কোনো সঙ্গীত শিখতে চাও তার বা গান বাজনা করছো তার সেটাকে সাধনার পর্যায়ে নিয়ে যাও, তাতে তাতে দেখা যাবে তোমার কাজ এবং তোমার প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে হবে, তা দেখা যাবে যে সেটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তখন লোকেরাই বলবে যে বাহ খুব সুন্দর হয়েছে। সেই জন্য প্রত্যেকটা কাজ যখন আমরা করব সেটাকে আমার মনে হয় সেটাকে সাধনার পর্যায়ে নিয়ে যাওয়া, এবং সেটা সাধনার পর্যায়ে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে হবে এবং আর ভুলভ্রান্তিগুলো কম হবে। আজকের দিনে দেখা যায় যে কারো কাছে কোনো সময়ের বড় অভাব, সে বড়দের বলুন বা ছোটদের বলুন, তো তাদের জন্যে আমি একটাই কথা বলতে পারি, কিছুটা কিছুটা সময় তাদের উচিত যোগা এবং মেডিটেশনে একটু সময় দেওয়া। যোগ এবং মেডিটেশন বলতে যে তাকে রেগুলার আসন করতে হবে বা ধ্যানে বসতে হবে তার দরকার নেই, সে যদি একটু একটু সময় একটু সময় যদি সে দেয় এবং সে একটু যদি চিন্তন করে, চিন্তনটাই যদি মেডিটেশন পর্যায়ে যায়, মানে চিন্তা না করে চিন্তন করা, তাহলেই দেখা যাবে যে তার প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে হচ্ছে এবং সারা দিন খুব ভালো যাবে। এবং বড়দের ক্ষেত্রেও তাই, হয়তো দেখা যেতে পারে তারা কাজের ক্ষেত্রে খুব ব্যস্ত এবং তার নানা রকমের কাজ আছে, কিন্তু তার মধ্যে তাকে কমসে কম আধ ঘন্টা তাকে বের করতে হবে যে আমি চুপ করে বসবো এবং একটু চিন্তন করব যে সারাদিন আমি কী করলাম, আমার কী ভুল হয়েছে বা আমাকে আগের পরিকল্পনা কী, সেগুলো যদি করা যায় দেখা যাবে তার পরের দিন কিন্তু তার সুন্দরভাবে যাবে এবং আরও আরও ভালো বেটার হবে আজকের থেকে। ঠিক সেই ক্ষেত্রে যদি আমি বাচ্চাদেরকে নিয়ে বলি, ছোটদেরকে নিয়ে, ছোটরাও সেই রকম ঠিক একই পদ্ধতিতে যদি তারা আধ ঘন্টা মেডিটেশন করে বা চুপ করে বসে থাকে এবং তারা যদি তাদের শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং কন্ট্রোলের উপর যদি ধ্যান দেয় তাহলে দেখা যেতে পারে তার সারা দিন এবং তার পড়াশোনাটাও খুব ভালোভাবে এগিয়ে যাবে। এবং তার বাচ্চাদের ক্ষেত্রে আমি একটাই জিনিস বলতে পারি যে তারা যদি তার নিজের পড়াশোনার উপর ফোকাস করে এবং সে যদি চিন্তা করে যে তার রেজাল্ট যে আমাকে এই এই এই রকম ফলাফল আনতে হবে, তো তাকে সেই রকম টার্গেট করে তৈরি করে তাকে এগিয়ে যেতে হবে এবং সেটাকেই ফোকাস করতে হবে যে হ্যাঁ আমাকে এই পর্যায়ে এতদূর এই এই এই নাম্বার আনতে হবে, তাহলে কী হবে সে প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা জিনিস ঠিক মতন করে তৈরি করতে এবং প্রত্যেকটার পরিকল্পনা করবে যে হ্যাঁ আমাকে এই সাবজেক্ট এবং এই জিনিসগুলো এই রকম করে পড়াশোনা করব, এবং যারা ভালো রেজাল্ট করেছে তারা কীভাবে করেছে সেগুলো ফলো করতে হবে। ফলো করলে দেখা যাবে যে তার নিজের এটাও রেজাল্টও খুব ভালো হয়েছে, তার ফলাফলও খুব ভালো হয়েছে। এবং প্রত্যেকটা আমার মতে প্রত্যেকেরই উচিত যে একটু যোগ এবং মেডিটেশন করা, এবং যোগ এবং মেডিটেশন বলতে যে একদম সবসময় ধ্যান এবং বা আসন করতে হবে তা নয়, সে যদি একটু চিন্তন করে একটু ব্রিদিং করে তাহলে কিন্তু দেখা যেতে পারে তার পুরো দিন এবং আগের দিনও খুব ভালোভাবে এগিয়ে যাবে। ঠিক এইভাবেই উচিত আমাদের এগিয়ে যাওয়া। আজকের দিনে আবার আরেকটা জিনিস দেখা গেছে যে প্রত্যেকেই নিজেকে অন্যের থেকে তুলনা করে, সে বাবা মাই হোক এবং বাবা মারা কী করে যে দেখা যায় যে নিজেদের কেউ তুলনা করছে, কেউ বাড়ি করেছে গাড়ি কিনেছে বা খুব ভালো চাকরি করে সেটা নিয়ে তুলনা করে, তুলনা করার ফলে কী হয় তারা নিজেদের একটা ডিপ্রেশনে ভোগে। এই জিনিসটা করা উচিত নয়, প্রত্যেকের ভালোটা দেখা উচিত এবং নিজের কাজ নিজের মতন করে করা উচিত, কিন্তু ফোকাস করবে যে হ্যাঁ আমার ওটা দরকার কিন্তু সে করেছে আমার হচ্ছে না এই কথাটা চিন্তা করা উচিত নয়, আমারও হবে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও সেই রকম নিজের ছেলে মেয়েদেরকে বলতে হবে যে ও দেখো ভালো রেজাল্ট করেছে তোমাকেও ওই রেজাল্ট করতে হবে, এবং সেই লক্ষ্য যদি থাকে, সেই লক্ষ্য থাকলে অবশ্যই সে সেই পর্যায়ে পৌঁছে যাবে, কিন্তু তার জন্যে তাকে কোনোরকমভাবে ইনসাল্ট করা উচিত নয়, তার কারণ কি, ইনসাল্ট করলে সে কিন্তু এগোবে না। সে তা অতএব তাকে দেখাতে হবে যে তোমাকে এই এই এই লক্ষ্যে পৌঁছাতে হবে, এবং তুমি এই এটা যদি এই লক্ষ্য যদি তৈরি করো তাহলে কিন্তু ঠিক পৌঁছাবে। তাকে আরও মোটিভেট করতে হবে, মোটিভেট করলেই নিজেকেও সেলফ মোটিভেশনও থাকতে হবে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও মোটিভেট করতে হবে। মোটিভেট করলেই দেখবে প্রত্যেকেরই ভালো হবে এবং আমরা সবাই ভালো থাকবো, এবং সবাই ভালো থাকলে একটা সুস্থ সমাজও তৈরি হবে। নমস্কার।
0: এতক্ষণ শুনলাম কথিকা, বললেন মিনময় পাত্র মহাশয়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। এখন শুনব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা বন্যা চৌধুরী। চলুন শোনা যাক।
2: সারেগামা কারওয়া মিনি

এতক্ষণ শুনলাম রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, রবীন্দ্রনাথ এমন একজন যিনি আমাদের অন্তরের কথা, আমাদের মনের কথা, আমাদের সুরের কথা, আমাদের যত কিছু, যাতনা, বিরহ, কষ্ট, দুঃখ, সুখ সব কিছুকেই তিনি তার অক্ষরের দ্বারা ফুটিয়ে তুলেছেন। সেই অক্ষর, সেই কথা, সেই যখন সুর পায়, তখন যেন অন্তরের আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অতুলনীয় হয়ে ওঠে আমাদের চারপাশটি, তাই না? এখন শুনব আরেকটি রবীন্দ্রসঙ্গীত, বিক্রম সিংয়ের কণ্ঠে।

বন্ধুরা, সময় বলছে আজ আমাদের এখানেই থামতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চারপাশটিকে ভালো রাখার চেষ্টা করবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।